0: cuma di sini lagu-lagu yang diputer enak didengerin dan
1: briefing এই কথা বলেন উল্লেখ নবজাতক মৃত্যুর ঘটনায় কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না জানতে চেয়ে আজ দিন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে নোটিশে হাসপাতাল কর্তৃপক্ষকে আজকের মধ্যে জবাব দিতে বলা হয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন সাইবার ঝুঁকি মোকাবেলায় এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে দেশের আইসিটি বিশেষজ্ঞদের দ্রুত একটি কার্যকর জাতীয় কর্মপরিকল্পনার খসড়া জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি গতকাল রাজধানীর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবিতে এক গোলটেবিল আলোচনায় এই আহ্বান জানান তথ্য সম্প্রচার মন্ত্রী বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুয়া খবরকে বৈশ্বিক সভ্যতার জন্য অন্যতম প্রধান কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেন
2: ডিজিটাল হ্যাজার্ড এবং বাংলাদেশে সমস্ত ধরনের ই সেফটি নেটওয়ার্ককে নিশ্চিত করার জন্য যা যা করা দরকার ডিজিটাল হ্যাজার্ডকে মোকাবেলা করে ই সেফটি নেটওয়ার্ককে কনফার্ম করতে হবে আমি ন্যাশনালিস্ট আইসিটি ফোরামের কাছে আহ্বান রাখছি আপনারা যত দ্রুত সম্ভব ই সেফটি নেটওয়ার্কের জন্য একটা খসড়া জাতীয় কর্মপরিকল্পনা তথ্য মন্ত্রণালয়ে পেশ করেন
1: এদিকে সচিবালয়ে সম্প্রতি সরকারের বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতার বিবেচনায় দেশের 65% প্রান্তিক জনগোষ্ঠীর উপর বিদ্যুতের বর্ধিত মূল্য আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বিগত আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন সেই সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি ও লুটপাটের যে গভীর চক্র তৈরি হয়েছিল তা থেকে এই খাতকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে এছাড়া গতকাল রাজধানী গুলশানে বাংলাদেশ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন কৃষি পণ্যকে শিল্পজাত পণ্যে রূপান্তরের মাধ্যমে রপ্তানির সম্ভাবনা বাড়ানো সম্ভব খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ পরিবারের খাদ্য নিরাপত্তা স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য
4: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করা হবে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন এ রায় ঘোষণা করবেন রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন তারা জাতিসংঘের সাধারণ পরিষদ ইউএনজি এর 81তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউএস ব্যুরো অব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যাফেয়ার্স বিশ্ব সংস্থাটি আরও দক্ষ ও কার্যকর করে তুলতে ব্যাপক সংস্কারের উপরও গুরুত্ব আরোপ করেছে আসন্ন বাজেটে স্বল্প ও মধ্যম আয়ের করদাতাদের জন্য কিছুটা স্বস্তির খবর আসছে ব্যক্তি করদাতার করমুক্ত আয় সীমা বাড়ানো হচ্ছে পাশাপাশি বিভিন্ন বিশেষ শ্রেণীর করদাতাদের জন্য বাড়ছে করমুক্ত আয়ের সীমা এসব প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা বিস্তারিত শুনুন প্রতিবেদনে
5: আগামী 2026-27 এবং 27-28 করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করার প্রস্তাব থাকছে আসন্ন বাজেটে বর্তমানে এই সীমা 3,50,000 টাকা অর্থাৎ করমুক্ত আয়সীমা বাড়ছে 25,000 টাকা জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে সীমিত আয়ের মানুষের করের চাপ কমানো সামাজিক ন্যায্যতা নিশ্চিত করা এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রস্তাবিত করমুক্ত আয় সীমাকে যৌক্তিক বলে মনে করছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক অধ্যাপক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম
6: প্রথমত হলো যেহেতু মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী এবং বিগত কয়েক বছর থেকে 7% উপরে সুতরাং যেহেতু মানুষের প্রকৃত আয় বা ডিসপোজেবল ইনকাম ক্রমশ হ্রাসমান তো সেই বিবেচনায় ন্যূনতম পূর্বে অব্যাহত ছিল সেই জায়গাটাতে পরিবর্তনটি খুবই প্রয়োজন ছিল।
5: প্রস্তাবিত কর কাঠামো অনুযায়ী 3,75,000 টাকার বেশি আয়ের ক্ষেত্রে পরবর্তী 3,00,000 টাকার উপর 10%, এর পরে 4,00,000 টাকার উপর 15% এবং পরবর্তী 5,00,000 টাকার উপর 20% হারে কর দিতে হবে। এর পরের 20,00,000 টাকার জন্য কর হার হবে 25% এবং অবশিষ্ট আয়ের উপর 30%। শুধু সাধারণ করদাতাই নন, বাড়ছে বিশেষ শ্রেণীর করদাতাদের করমুক্ত আয় সীমাও। অর্থনীতিবিদদের মতে নতুন কর কাঠামো কম আয়ের করদাতাদের স্বস্তি দেবে, একই সঙ্গে করজাল সম্প্রসারণের পরামর্শও দিয়েছেন তারা।
6: এখানে যে রাজস্ব ক্ষতিটা হচ্ছে বা হারাচ্ছেন তার থেকে অনেক বেশি রাজস্ব আদায় হতে পারে যারা করজালের বাইরে রয়েছেন, কর ফাঁকি দিচ্ছেন বা কর এড়িয়ে যাচ্ছেন, তাদেরকে যদি সরকার আগামীতে করের আওতার মধ্যে নিতে পারেন সেটা খুবই গুরুত্বপূর্ণ দিক।
5: আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
4: যাত্রীদের চলাচলের সুবিধার্থে মেট্রো রেলের রাত্রিকালীন পরিষেবা 20 মিনিট বাড়িয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। আজ থেকে বর্ধিত এই সেবা চালু হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাতে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে সর্বশেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত 10:30 এবং উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে শেষ ট্রেনটি ছাড়বে রাত 9:50।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা আরো জোরদার করেছে। সর্বশেষ ইসরায়েলি হামলায় ব্রিগেডিয়ার জেনারেল উইসাম সাবরা এবং দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্তত 10 জন নিহত হয়েছেন। অন্যদিকে গাজা সিটির একটি তাঁবু শিবিরে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে 8 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের পক্ষে থেকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছেন। একই সঙ্গে তিনি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধ হওয়ার আশা প্রকাশ করেন। রাশিয়া জানিয়েছে ইউক্রেন সেন্ট পিটার্সবার্গ ও এর আশপাশের এলাকায় নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে। শহরটিতে অনুষ্ঠিত একটি অর্থনৈতিক ফোরামের শেষ দিনে এই হামলার ঘটনা ঘটে। রুশ কর্মকর্তারা দাবি করেন পার্শ্ববর্তী লেলিনগ্রাদ অঞ্চলে 140টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনার আহ্বান জানানোর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোন যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন। ওই মন্তব্যের একদিন পরই ইউক্রেন সবশেষ এই হামলা চালায়। খেলার খবর, ক্রিকেট। মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি পদে আজ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া বিসিবির 25টি পরিচালক পদের মধ্যে 15টি পরিচালক পদেও প্রতিদ্বন্দ্বিতা হবে। অবশিষ্ট 10টি পরিচালক পদের মধ্যে 8 জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং অন্য 2 জনকে জাতীয় ক্রীড়া পরিষদ NCC মনোনীত করবে। বিসিবি পরিচালক নির্বাচনের জন্য কাউন্সিলরদের ভোট গ্রহণের পর একই দিনে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ফুটবল। গতকাল গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে 3-1 গোলে পরাজিত করেছে স্বাগতিক ভারত। ফাইনালের প্রথমার্ধে 1-1 সমতায় থাকলেও বিরতির পর স্বাগতিক ভারত আরও 2টি গোল করলে রানার্স আপ হয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:10 এবং সূর্য অস্ত যাবে 6:44। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। স্বাস্থ্যসেবা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বৈদ্যুতিক অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মপরিকল্পনা গ্রহণ করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভা অনুষ্ঠিত। মাটির গুণাগুণ ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ। ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে 3 মাসব্যাপী বিশেষ অভিযান শুরু। দ্রুতই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী।
8: সাইবার ঝুঁকি মোকাবেলা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিতে জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে আইসিটি বিশেষজ্ঞ।